0: শেষ হলো অতিবড়ি জগন্নাথ দাশ বিরচিত শ্রীমদ ভাগবতর তিরিশতম ভাগ। এই ভাগের কণ্ঠদান করে কৃষ্ণচন্দ্র রায়, বাদলকুমার আচার্য, তৃপ্তি দাস এবং শৈলভম মহাপাত্র। বেতার সম্পাদনা ডক্টর বিচিত্রানন্দ মহান্তি, সঙ্গীত পরিচালনা রাখালচন্দ্র মহান্তি, বর্ণনা সঞ্জয় কুমার শতপথী, প্রযোজনা সুহাস মহাতি। আকাশবাণী কটক শুনন্তু কৃষি সূচনা।
1: প্রিয় চাষী ভাই ভৌণী মানে, পাড়ছতু চাষ করিবা লাগি কোনসে এক কুণ্ড কিংবা বড় ওসারিয়া টিণ পাত্রে 100 লিটর পানি নিয়ন্তু। সেথিরে 8 গ্রাম কার্বেন্ডাজিম গোড়াই দিয়ন্তু। সেই পানিরে 30 বিড়া নড়া 12-16 ঘন্টা পর্যন্ত বতুরাই দিয়ন্তু। তাপরে নড়া ছাণি নড়ারু অধিক পানি নিগিড়িবা পাই বিড়াগুড়িকু 2-3 ঘন্টা পর্যন্ত ছাইরে ছিড়া করি রখন্তু। বোতল বা প্যাকেট্রু ছতু মঞ্জিকু অগ বঙ্কা হইথিবা লুহা খাড়ি সাহায্যরে কিংবা বোতল ভাঙ্গি বাহার করি তাকু ভাগ করন্তু। ভাড়ি উপরে প্রথমে পূর্বরু পশ্চিম ভাবরে 9 ইঞ্চ বহলরে 9 বিড়া নড়াকু খোলি বিছাই দিয়ন্তু, যেপরে নড়া মূল ভাগ বাহারকু রহিব। তাপরে সেই ছতু মঞ্জি খণ্ডগুড়িক উপরে এক ভাগ বুটগুণ্ড বা হরড়গুণ্ড বুণি দিয়ন্তু। বর্তমান দ্বিতীয় স্তর নড়া আউ 9 বিড়াকু 9 ইঞ্চ বহলরে উত্তরর দক্ষিণ আড়কু বিছান্তু। ঠিক পূর্বপরি ছতু মঞ্জি ও বুটগুণ্ড বা হরড়গুণ্ড প্রয়োগ করন্তু। তাপরে তৃতীয় স্তর নড়া 9 বিড়াকু 9 ইঞ্চ বহলরে পূর্বরু পশ্চিম ভাবে বিছান্তু। এরপরে দ্বিতীয় ভাগ ছতু মঞ্জিকু পূর্বপরি চারিকড়ে ও মঝিরে মধ্য রখন্তু। পুনি বলকা দ্বিতীয় ভাগ

0: জনে অবলা মতো কি রক্ষা কর প্রভু কি কেউটি অছ মতো রক্ষা কর
1: আচ্ছা
0: এতকি যত লাগিছি হস্তিনার রাজা ভীরবর সম্বরণ মৃগয়া অর্থরে বুলুথিলা সেই আউবন
1: বন
0: সে বনরে হস্তিনার রাজা সম্বরণ
1: সম্বরণ রাজা সে মৃগয়া
0: শিকার করিয়া পে বুলুছি
1: তার কর্ণরে

0: आप सुन रहे हैं विविध भारती राष्ट्रीय।
1: শ্রোতা তরল যায় কার্যক্রম শুনছিল আকাশবাণী দিল্লি কেন্দ্র আকাশবাণী রহপুর। সময় বর্তমান অপরাহ্ন 5টা। বর্তমান শুনুন কেতুটি সুগম সঙ্গীত। প্রথম গীতটিকে যুগল কণ্ঠে রাখছেন তৃপ্তি দাস এবং সুভাষ দাস।

প্রেসার খেলকে ত্রিশগম সঙ্গীতা আকাশবাণী ব্রহ্মপুর সময় বর্তমান অপরাহ্ন 5:30 বর্তমান শুনতে যুব কার্যক্রম তাপরে বুঝছে বিজ্ঞাপনের সূচনা।

0: বন্ধু আশা করছি আমার ভৌণী জনক কথা আপনার নিহতি ভাবে ভাল লাগিব আপনার নিশ্চিত ভাবে তাঁর রুটিন ফলো করা চেষ্টা করবে। তবে এতগুড়ি কথা এতগুড়ি তথ্য মধ্যে আজ আমার সময় সমাপ্ত হয়ে সারে, তেমন কার্যক্রমকে এইটি রাখবাক চাহিবি। কিন্তু যা আগে আমার কার্যক্রম আপনার যদি নিহতি ভাল লাগিছে আমাকে চিঠি লিখি জনাইবাক জমার ভুলবে না। আমাকে চিঠি লিখবা আমার ঠিকানাটি হল যুববাণী বিভাগ মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী ব্রহ্মপুর। আমার পিনকোডটি হল 7601। তাছাড়া আপনার চাহিলে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ আকাশবাণী কেন্দ্র ব্রহ্মপুর যাই মধ্যে কমেন্ট সেকশনে নিজের মতামত জনাই পারবে। এসহ আপনার চাহিলে ইমেল মাধ্যমে মধ্যে আমাকে নিজের মতামত জনাই পারবে। আমাকে ইমেল করা আমার ইমেল আড্রেসটি হল aibrahmapur@gmail.com। আপনার মতামত আসলে মু রহিলি। তাহলে আজির যুবাণীর এই সুন্দর সন্ধ্যার আপনার বিদায় নেওছি। মু আপনার রেডিও সাথী জ্যোতি রহুছি। নমস্কার, জয় জগন্নাথ।
1: আপনার প্রিয় মনপসন্দ ফোন ইন কার্যক্রম হ্যালো যুবাণী।
2: ফোন উঠান্তু আউ কল করন্তু।
1: প্রত্যেক মাস দ্বিতীয় এবং চতুর্থ গুরুবার মধ্যাহ্ন 12:00-12:30 মধ্যে
3: যাহার প্রসারণ আপনার শুনলে সেই মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার অপরাহ্ন
4: জায়গায় যেমন টাইপ্র দরকার হব সেই জায়গায় ইউজ করবার আছে। যেমতি আমি যদি কেউ জিনিস প্রিপারেশন করছি, যেমতি মোর এক্সাম রহি এক্সাম্পল নেই কইবি, তো হার্ড ওয়ার্ক যে জায়গায় দরকার আছে যেমতি কি আমি
2: আমাকে কল করিবা পাই নম্বরটি হেলা
1: 0680222221
3: এবং 0680222052
1: করি আমো সহিত মন খালি কথা হুয়ন্তু
3: এবং আমি আপনাকে শুনিবু আপনাকে মন পছন্দর গীত।
2: আমাকে কল করিবা পাই নম্বরটি হেলা
1: 0680222621
3: এবং 0680222052

শ্রোতা শুনবা আসন্তকাল আম কেন্দ্রর প্রসারিত হওয়া কার্যক্রম সম্পর্কের সূচনা আসন্তকাল সকাল ছটা বাজি 10 মিনিট শুনবে ভক্তের কার্যক্রম সঙ্গীতাঞ্জলি অনুচিন্তা শুনবে সকাল ছটা বাজি 35 মিনিটে ধারাবাহিক শ্রীমদ ভাগবত রাখিছু সকাল ছটা বাজি 40 মিনিটে শুনবে আমার স্বাস্থ্য সকাল 7টা বাজি 10 মিনিটে রিলেকে শুনবে আকাশবাণী কটক কেন্দ্রর সকাল 7টা বাজি 25 মিনিট শুনবে শিশু রাইজা কার্যক্রম কতটি পুরোনা ওড়িয়া চলচ্চিত্র শুনাইব সকাল 8টা বাজি 30 মিনিটে সকাল 9টায় শুনবে বিবিধ ভারতী কার্যক্রম 3:10টায় শুনবে হেলো স্বাস্থ্যপাই কথাটি দিন 11টা বাজি 30 মিনিট শুনবে মহিলামল কার্যক্রম মধ্যাহ্ন 8টায় রয়েছে বিবিধ ভারতী কার্যক্রম রেলেক শুনবে আকাশবাণী দিল্লি আসিকালি অপরাহ্ন 5টায় শুনবে কেতোটি ওড়িয়া ভক্তি গীত পরে পরে জুয়াণী শুনবে 5টা বাজি 30 মিনিটে সন্ধ্যা 6টা বাজি 15 মিনিটের প্রচার করব ধারাবাহিক শ্রীরামচরিত মানস পরে পরে শুনবে দেশভক্তি গীতটি সন্ধ্যা 6টা বাজি 25 মিনিটে রাতে 7টায় শুনবে কেতোটি ওড়িয়া চলচ্চিত্রের গীত রাতে 7টা বাজি 30 মিনিট শুনবে কিষাণ মণ্ডল কার্যক্রম রাতে 8টায় শুনবে কেতোটি হিন্দি চলচ্চিত্র গীত কেতোটি ওড়িয়া কথাচিত্র গীত শুনাইব রাতে 8টা বাজি 15 মিনিটে ସମାଚାର ଆପଣ ଶୁଣିବେ ରାତି 8ଟା ବାଜି 30 ମିନିଟ୍ରେ ରାତି 9ଟା ରହିଛି ବିବିଧ ଭାରତୀ କାର୍ଯ୍ୟକ୍ରମ ରାତି 10ଟାରେ ଶୁଣିବେ ଅଖିଳ ଭାରତୀୟ ସଙ୍ଗୀତ ସେବା କାର୍ଯ୍ୟକ୍ରମ ରିଲେକ୍ସ ଶୁଣିବେ ଆକାଶବାଣୀ ଦିଲ୍ଲୀରୁ ଶ୍ରୋତା ଥିଲା ଆସନ୍ତାକାଲି ଆମ କେନ୍ଦ୍ରରୁ ପ୍ରସାରିତ ହେଉଥିବା କାର୍ଯ୍ୟକ୍ରମ ସମ୍ପର୍କରେ ସୂଚନା

আরে আরে প্রীতিম, আরে আরে প্রীতিম নবত ফোনা, আরে প্রীতিম নবত ফোনা, সে ফোনার গরি তুতা, সে ফোনার গরি তুতা মুন্ডা, ছেনা ছেনা প্রীতিম, আরে আরে।

0: এবং নানাজী দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার দুইটি বর্গরে পঞ্চায়েত গুড়ি পুরস্কৃত করা যাব। দারিদ্র্য মুক্ত জীবনশৈলী, স্বাস্থ্য, পরিমল, সামাজিক ন্যায়, মহিলা অনুকূল শাসন ব্যবস্থা সমেত দীর্ঘস্থায়ী বিকাশ লক্ষ্য নিয়ে কার্য করুথিবা গ্রাম পঞ্চায়েত গুড়ি দীনদয়াল উপাধ্যায় পুরস্কারে সম্মানিত করা যাব। এই বর্গরে 17টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলর সমুদায় 34টি গ্রাম পঞ্চায়েতকে পুরস্কার পাই মনোনীত করা যাচ্ছে। নানাজী দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার অধীনে প্রদান করা যাওয়া সম্মান জেলা, ব্লক এবং গ্রাম স্তরের উত্তম প্রদর্শনকারী পঞ্চায়েত গুলি প্রদান করা যাব। এই বর্গে 8টি পঞ্চায়েত কু মনোনীত করা যাইছি। মন্ত্রণালয় পক্ষ দিয়া সূচনা অনুযায়ী বিজয়ী পঞ্চায়েত গুলি 50 লক্ষ 5 কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা রাশি প্রদান করা যাব। গুজরাট স্থিত সোমনাথ মন্দিরর পুনঃনির্মাণর 75 বর্ষ পূর্তি উপলক্ষে সোমনাথ অমৃত পর্ব 2026 পালন করা যাচ্ছে। 5 দিন ধরে অনুষ্ঠিত হওয়াকে থাকা এই উৎসব মন্দিরর ঐতিহাসিক গুরুত্ব এবং স্থায়ী ঐতিহ্যকে প্রতিপাদন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসন্তা সোমবার দিন সোমনাথ মন্দির গস্তরে যাবে। বেআইন অর্থ দেণনেণ মামলায় সম্পৃক্ত থিবা অভিযোগে পঞ্জাবর ক্যাবিনেট মন্ত্রী সঞ্জীব অরোরাঙ্কু প্রবর্তন নির্দেশালয় পক্ষরু গিরফ করা যাইছি। নির্দেশালয় পক্ষরু আজি দিল্লি, গুরুগ্রাম এবং চণ্ডীগড়র 5টি স্থানের চড়াও করা যাইথিলা। বেআইন অর্থ কারবার আইন 2002 অনুসারে তাঙ্ক বিরুদ্ধে এক মামলা রুজু হয়েছে। শ্রী অরোরা প্রায় 100 কোটি টাকার মোবাইল ফোন কিনা জাল রসিদ পৈঠ করে জাল কোম্পানি মাধ্যমে ইনপুট জিএসটি টাকা হড়প করেছিবা নির্দেশালয় পক্ষরু অভিযোগ হয়েছে। মধ্যপ্রদেশের সিহোর জেলা ভৈরুণ্ডাঠারে আসন্তাকালি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার চতুর্থ পর্যায়ের শুভারম্ভ এবং 25 বর্ষ পূর্তি কার্যক্রম অনুষ্ঠিত হব। কেন্দ্র গ্রাম্য উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান কার্যক্রমের শুভারম্ভ করবে। কার্যক্রমে মধ্যপ্রদেশ মুখ্যমন্ত্রী মোহন যাদবকু 973টি সড়ক প্রকল্পর অনুমোদন এবং অর্থ আবণ্টন পত্র প্রদান করা যাব। এই প্রকল্পগুলিক দ্বারা মধ্যপ্রদেশের 987 গ্রামর লোকমানে উপকৃত হবে। 2026-27 আর্থিক বর্ষ পাই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার সমুদায় 18,907 কোটি টাকার ব্যয়বরাদ করা যাইছি। নিষিদ্ধ ঔষধ সেবন নিয়ম উল্লঙ্ঘন করিথিবা অভিযোগে মহিলা কুস্তি খেলাড়ি বিন্দেস ফোগটকু ভারতীয় কুস্তি মহাসংঘ কারণ দর্শাও নোটিশ জারি করেছি। চলিত বর্ষ জুন 26 পর্যন্ত ঘরোই কুস্তি প্রতিযোগিতার ভাগ নেওয়া উপরে বিন্দেসকু অযোগ্য ঘোষণা করা যাইছে বলে মহাসংঘ পক্ষ জারি নোটিশে দর্শাযাইছে। আইপিএল ক্রিকেটে আউ কিছু সময় পরে রাজস্থান রয়্যালস এবং গুজরাট টাইটান্স মধ্যে জয়পুরের সবাই মানসিং স্টাডিয়ামে ম্যাচ খেলা যাব। রাজস্থান রয়্যালস টস জিতি বোলিং করিবাকু নিষ্পত্তি নিয়েছে। মুখ্য সংবাদ গুড়িক পুথরে প্রধানমন্ত্রী আসন্তাকালি কর্ণাটক তেলেঙ্গানা গস্তরে যাই বিভিন্ন প্রকল্পর করবে উদ্ঘাটন। সামাজিক সুরক্ষা প্রদান লক্ষ্যে কার্যকারী হেউথিবা জনসুরক্ষা যোজনার 11 বর্ষ পূর্তি। ওড়িশার 5 সমেত দেশের 42টি পঞ্চায়েতকে মিলিব জাতীয় পঞ্চায়েত পুরস্কার এবং আইপিএল ক্রিকেটে গুজরাট টাইটান্স বিপক্ষে রাজস্থান রয়্যালস টস জিতি বোলিং করা নিষ্পত্তি নিয়েছে। সংবাদ শেষ হেলা।
1: আকাশবাণী কটক জেলা চালে শুনতো কোরাপুট জেলা সম্পর্কে।
2: সুদূরর সতর অপঙ্ক অঞ্চলর স্বর উৎসব মহোৎসব সভা সমিতি সমারোহ প্রগতি দুর্গতি এবং সঙ্গতির অভিব্যক্তি আঞ্চলিক সম্বাদ বিভাগ পক্ষ প্রস্তুত করছু জেলা হালচাল। আজ জেলা হালচাল শুনতো কোরাপুট জেলা সম্পর্কে। তথ্য দিয়েছেন আমার কোরাপুট সংবাদদাতা অক্ষয় কুমার মিশ্র এবং উপস্থাপনায় মু সরিতা সাহু। রাজস্ব মন্ত্রী সুরেশ পূজারী এবং আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন

0: পদক্ষেপ আমি নিয়ে সারি গোটে 20 পদক্ষেপ আগামী দিনে সূর্যালোক দেখি রাস্তাঘাটর বিকাশ গরিব কল্যাণ যোজনা লোক পাখে পৌঁছাইবা রেশন কার্ড পৌঁছাইবা সুভদ্রা যোজনা পঠাইবা পৌঁছাইবা স্বাস্থ্য এবং শিক্ষা ক্ষেত্রে মধ্য অঞ্চলর স্বতন্ত্র সুবিধা করা খোলা প্রস্তুতি এবং কাম আরম্ভ হয়েছে মতো লাগুচি বিকাশর নূতন দিকবল আগামী দিনে খুঁটি খুঁটিয়া অঞ্চল দেখ
1: জেলা স্তরীয় আমি জানিবা আম বজেট কার্যক্রম স্থানীয় সদ্ভাবনা সভাগৃহে আয়োজিত হয়ে যাইছে এই কার্যক্রমর মূল লক্ষ্য বজেটকু লোকাভিমুখী করা 2026-27 আর্থিক বর্ষ পাইঁ বজেট রাজ্যর দীর্ঘমেয়াদী ভিজন সহ সমন্বিত হয়ে সমৃদ্ধ ও বিকশিত ওড়িশা গঠনর মূল ভিত্তি সুদৃঢ় করিব এহা কেবল আয় ব্যয়ের তালিকা নুহে বরং এহা ওড়িশার সামগ্রিক উন্নতি সহ প্রত্যেক নাগরিকঙ্ক স্বপ্ন পূরণর এক সুদৃঢ় রোডম্যাপ কোরাপুট জেলা পাইঁ বজেটরে ব্রহ্মপুর জয়পুর সংযোগীকরণ প্রতি বিশেষ প্রকল্প রয়েছে এই কার্যক্রমে কোরাপুট জেলাপাল মনোজ সত্যওয়ান মহাজন ওড়িশার বজেটরে এখন অনেক নূতন পদক্ষেপ প্রসঙ্গে সবিশেষ বিবরণী উপস্থাপন করেছিলেন কোরাপুট সদর মহকুমার সংবিধান প্রণেতা ডক্টর বিআর আম্বেদকর জয়ন্তী পালিত হয়ে যাই উপজেলাপাল কার্যালয় সম্মুখে স্থাপিত আম্বেদকর প্রতিমূর্তি কোরাপুট বিধায়ক রঘুরাম মাছ জেলাপাল মনোজ সত্যওয়ান মহাজন জেলা পরিষদ সভাপতি সস্মিতা বেলেকা পৌর পরিষদ অধ্যক্ষ ললাট রঞ্জন সেঠী পূর্বতন বিধায়ক নিমাই সরকার বিজেপি জেলা সভাপতি শিব মুদুলি সাংসদ প্রতিনিধি মনোজ আচার্য সমাজসেবী রূপক তুরুক প্রমুখ সহ অন্য ব্যক্তিবিশেষ যোগদে পুষ্পমাল্য সমর্পণ করে শহীদ লক্ষ্মণ নায়ক মেডিকাল কলেজ অডিটোরিয়াম ঠারে নারী শক্তি বন্দন সম্মেলনী আয়োজিত হয়ে যাই ওড়িশা রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনার ববিতা পাত্র কার্যক্রমে সভাপতিত্ব করে নারী শক্তি কিভাবে সশক্ত ভারত গঠনের মুখ্য ভূমিকা গ্রহণ করব সে সম্পর্কে সচেতন করে পূর্ব স্থানীয় ডিএনকে আম পাঠাগার ঠার শহীদ লক্ষ্মণ নায়ক মেডিকাল কলেজ অডিটোরিয়াম পর্যন্ত এক রালি বাহারি পবিত্র অক্ষয় তৃতীয়া অবসরে সরকারী কৃষি ফার্ম কোটপাটঠারে কৃষি ও কৃষক সশক্তিকরণ বিভাগ ওড়িশা সরকারঙ্ক আনুকূল্যে জেলা কৃষি বিভাগ দ্বারা জেলাস্তরীয় কৃষক দিবস অনুষ্ঠিত হয়েছে এই উৎসবরে মুখ্য অতিথি রূপে কোটপাট বিধায়ক রূপু ভাত্রা জেলা পরিষদ সভাপতি সুস্মিতা মেলেকা ব্লক অধ্যক্ষা কমলা ভাত্রা অতিরিক্ত জেলাপাল নরেশ চন্দ্র সবর যোগ দিয়েছিলেন কার্যক্রমে স্বতন্ত্র কৃষি রথ ও আম বিহন রথ লোকার্পণ হওয়া সহ সিএম কিষান যোজনা অন্তর্গত খরিফ ঋতুর প্রথম কিস্তি বাবদকু 99,907 চাষীঙ্কু 17,98,14,000 টাকা প্রদান করা উৎকল গৌরব মধুসূদন দাসঙ্ক জয়ন্তী উপলক্ষে স্থানীয় গোপবন্ধু পার্কে উৎকল গৌরব মধুসূদন দাসঙ্ক প্রতিমূর্তি মাল্যার্পণ করা যাইতিলা এই অবসরে কোরাপুট অতিরিক্ত জেলাপাল তপন কুমার নায়ক উপজেলাপাল প্রেমলাল হিয়াল কোরাপুট সাংসদঙ্ক প্রতিনিধি মনোজ আচার্য উপখণ্ড সূচনা ও লোকসম্পর্ক অধিকারী সুশ্রী রাধারানী সরকার ও সহরর বিশিষ্ট ব্যক্তিবিশেষ উপস্থিত রয়ে স্মৃতিচারণ করেছিল জেলা হিচাল আজি পাই কি আসন্তকালি জেলা হালচালে শুনিবে মালকানগিরি জেলা সম্পর্কে
2: জেলা হালচালে শুনিলে কোরাপুট জেলা সম্পর্কে।

0: অভয়ারণ্য রূপে নোটিফিকেশন হয়েছে।
1: আচ্ছা, ঘোষিত হলো,
0: ঘোষিত হয়েছে। চিলিকা হ্রদ ক্ষেত্রফল হচ্ছে 950 প্রায় 1000 বর্গ কিলোমিটার, তেমন সেই 950 1000 বর্গ কিলোমিটার মধ্যে নলবণর ক্ষেত্রফল কেবল মাত্র 15.53 বর্গ কিলোমিটার।
1: আচ্ছা, তাহলে সেই অঞ্চলটা নলবণরে পরিপূর্ণ
0: না, যদিও নাটা তার নলবণ। অতীতরে এই জায়গাটা নল ঘাস দ্বারা পরিপূর্ণ লা, তেমন নাটা নলবণ লা, কিন্তু বর্তমানে যদি আপনি যাবেন নলবণকু নলঘাস আদৌ সেটি না।
1: আচ্ছা, তার গোটে স্বতন্ত্র প্রজাতির সেই গছ, সেটা লুপ্ত হয়ে যাইছে
0: না? সেটু লুপ্ত হয়ে যাইছে, কিন্তু চিলিকারে নল ঘাস বর্তমান গোটিয়ে বড় সমস্যা সৃষ্টি করছে, যেটা কি বর্তমানে আমার চিলিকা ডেভেলপমেন্ট অথরিটি ইরিগেশন পাই তার ব্যবস্থা করছেন।
1: আচ্ছা, পক্ষী মানে নির্দিষ্ট সময় আসবে আপনার?
0: হ্যাঁ, প্রত্যেক বর্ষ শীত দিনে আমার গোটে নির্দিষ্ট সময় আমি এটি কহিপার যে প্রত্যেক বর্ষ কুমার পূর্ণমী দিন প্রায় বিদেশর পক্ষী মানে আসি নলবণরে পৌঁছি থাকে এবং পুরা শীত দিনটি এই নলবণ সে অবস্থান করতে, তাঁর ফেরি যাওয়ার সময় মধ্যে নির্দিষ্ট আছে, যেটা কি আমি বসন্ত পঞ্চমী বা সরস্বতী পূজা, সরস্বতী পূজা দিন ঠিক সে তাঁর আসবা স্থানক প্রত্যাবর্তন করে থাকে নলবণ।
1: প্রণব, এটি মনে প্রশ্ন আসুচি, বিশেষ করে শীত দিনে এই পক্ষী মানে সব আসছেন, দেশ বাহার সব আসছেন, সে কোথু আসুছেন, কাহিকি নির্দিষ্ট ভাবে চিলিকা এই যে নলবণকু আসছেন, সে বিষয়ে ধারণা দেবে?
0: হ্যাঁ, ভালো প্রশ্নটি আপনি পচারিছেন। দেখুন, এমানে সব যে আসছেন দেশ বাহার, সে সব জায়গা গুড়ি হলো আপনার সাইবেরিয়া, মঙ্গোলিয়া, কাজাকস্তান, কাস্পিয়ান সাগর, এইসব অঞ্চল সে প্রায় আসছেন। সাইবেরিয়া কিংবা মঙ্গোলিয়া বা কাজাকস্তান এই অঞ্চলকে আমি যদি দেখিবা, দেখবে শীত দিনে সেটি প্রায় তুষারপাত হুয়ে, তুষারপাত হওয়ার ফলে সেটি দেখবে স্থলভাগটা প্রায় আপনার প্রভাবিত হয়ে যায়। তেমন এই যে চড়ি মানে সেটি রুহতি বা পক্ষী মানে রুহতি, সে তাঁর খাদ্য প্রচুর পরিমাণে মিলে না, সে খাদ্য সংগ্রহে তাঁর যে বরফ যে ব্যাঘাত সৃষ্টি কলা, তেমন সে কোণ করতে তাঁর স্থান পরিবর্তন করে যেটি ভাল খাদ্য বা যথেষ্ট খাদ্য মিলুক সেই স্থানক সে প্রায় মাইগ্রেট করি যাই।
1: আচ্ছা, তাহলে বর্ষ বর্ষ ধরিকি এইভাবে প্রকৃতির নিয়ম ভিতরে সে বন্ধা হয়েছে, হাজার হাজার কিলোমিটার উড়ি আসিক চিলিকা নলবণে আসিকি পৌঁছান্তি।
0: হ্যাঁ, ঠিক আছে।
1: এই যে পক্ষী সব আসছে নির্দিষ্ট ভাবে, যেমনি বাহার বা আমার বিদেশগত পক্ষী আসছে, সেইভাবে আমার দেশ ভিতরে পক্ষী বি কিছু আসছে কি?
0: আপনার গোটে ভালো প্রশ্ন পচারলে, এটি খালি যে পক্ষী মানে আমার দেশ বাহার আসছে তা নুহে, দেশ ভিতর মধ্যে বিভিন্ন স্থানের আসতে, সেগুলি হল আমার দেখবে যদি আপনার কাশ্মীরের দাল হ্রদ, দাল হ্রদ মধ্যে আমার কিছু ডক ভেরাইটি বা বতক জাতীয় চড়াই মধ্যে আমার এই নলবণকে আসতে।
1: আচ্ছা,
0: আর গোটে উদাহরণ মু দেইপারে, এটি আমার দেখুন গুজরাটের কচ্ছ, কচ্ছর আমার যে এরা পক্ষী যে ফ্লেমিঙ্গো বলে কৌছন্তি, সে ফ্লেমিঙ্গো চড়াই আমার কচ্ছ উপত্যকা হি আসতে। ভৌগোলিক স্থিতি দেখিয়া গেলে আপনার জাণিপারে, এটা হচ্ছে গোটে সবমর্সিবল আইল্যান্ড বা আমি ওড়িয়ার কহিলাকু বর্ষা দিনে এই দ্বীপটি পুরা সম্পূর্ণ রূপে চিলিকা পানি বুড়ি যায়।
1: আচ্ছা, জলমগ্ন
0: জলমগ্ন হয়ে যায়। তেমন বুড়ি গলা পরে এই যে মাটি অংশটি পানি ভিতরে রহিলা, পানি যেত ধীরে ধীরে বর্ষা দিন পরে কমি যায় চিলিকা, এই মাটি অংশটি ধীরে ধীরে তার মথা টেকি বাহার কু বাহার
1: থাকে।
0: এরপরে কোণ হুয়ে না, যে মাটি অংশটি রহিলা এই দ্বীপ, সে পুরা সম্পূর্ণ গোটে কাদুয় পড়িয়ারে পরিণত হয়ে থাকে।
1: আচ্ছা,
0: কাদুয় পড়িয়ারে পরিণত হওয়া দ্বারা যে সেটি নিশ্চিন্ত ভাবে জলজ জন্তু নিশ্চিন্ত থাকবে, তা ভিতরে পোকটু আরম্ভ করে যে জলজ উদ্ভিদ সব থাকবে তা ভিতরে, তেমন সেই মানুষ খাইবা পাই নর্মালি আমার চড়ি মানে সেটি পৌঁছি থাকে। তাছাড়া আমার এই যে নলবণকু প্রোটেকশন দিয়ে আমি জগি রাখি থাকি পুরা 365 দিন, বর্ষর 365 দিন আমি জগি থাকি, তাদ্বারা সেটি প্রচুর পরিমাণের মাছ মধ্যে মিলে, মাছ হোক কঙ্কড়া হোক কি আপনার চিংড়ি হোক, এইসব জিনিস সেটি প্রচুর পরিমাণে মিলে, মানে এমিতি কি আপনার গেন্ডা তাকে মধ্যে খাইয়া পাই আমার চড়াই মানে সেটি মধ্যে একত্রিত হয়ে থাকে। তেমন এই হি হচ্ছে তার বিশ্বস্ত নলবণরে কাহিঁকি চড়াই মানে আসিকি এই শীত দিনে পৌঁছান।
1: তার আপনার অনেক দায়িত্ব বুঝে যাব, যেতবে অভয়ারণ্য ভাবে ঘোষিত হয়েছে 1987 মসিহ আপনার যা কহিলেন, তেমন সে কেমতি সুরক্ষা দিয়া যাই পারিব, যা ফলরে সেমানে প্রতিবর্ষ তাঙ্কর সংখ্যা মধ্যে বড়িব এবং প্রকৃতির যে জৈব বিবিধতা কথা আমি কহুছু, এই যে নির্দিষ্ট সেই অঞ্চলটা আহুরি সমৃদ্ধ হব, সে ক্ষেত্রে বিশেষ করে কি যে খাদ্য কথা আমি কহুছে পক্ষী মানক পাই যে

0: ସମୃଦ୍ଧି ଆଣନ୍ତୁ।
1: ଇଫକୋ ନେନୋ ସାରର ଚମତ୍କାରିତାରେ ପ୍ରତ୍ୟେକ ଚାଷ ଏବଂ ଚାଷୀ ସମୃଦ୍ଧ ହେବେ।
2: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পটটা এত স্ট্রং কেমনে আছে?
3: আরে এটা একদম সিম্পল, কোন সেইতি পাই মু সেতলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাট সিমেন্ট উপরে
4: শক্তি যাহা বর্ষ বর্ষ নে বরং পিঢি পর রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষ দৃঢ় মূল দুয়া। চেটিনাট সিমেন্ট পারফেক্ট কনক্রিট চয়েস।
5: শুনতে লেবনানি কার্যক্রম রেলেখনলে আকাশবাণী কটক কেন্দ্রর আকাশবাণী ব্রহ্মপুর সময় বর্তমান রাতে 8টা। শুণতু কেতু হিন্দি চলচ্চিত্র গীত প্রথমে শুণতু তেজাব চলচ্চিত্র গাইছেন অমিত কুমার আমার সাথী।

ফুল এটি ঝরি যায় সকাল আগর জন্ম পুনি ফেরি যায় দেখিবা আগর যেমিতি যেমিতি সে চালিগলা মু কিছি কহিবা আগরু।